0: পর প্রিন্ট মুভি করতে রকম হয় তোমারই সাধন নম্বর এখন করে সম্বন্ধে সূচনা আদরণীয় শ্রী আগ্রহী মহানুভাব হন তপাইলে আপনি সবারি সাধনকে বার্ষিক রূপমা বুঝাউনু পর্ণ সবারি কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেনকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গেলে কর প্রিন্ট মান্য ব্যাংক ভোচার গর্ণ অগ্নি সবারি কর তথা বস্তুর একিম গর্ণ তথা কর বুঝায় পশ্চিম প্রাপ্ত হুম বিমা আপনি বুঝাইক করকো রকম আপনি সবারি নম্বর একিম গর্ণ হন এতে সূচনা মারফত অনুরোধ করছে
1: উত্তর প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরাত
2: নমস্তে ডাক্তার স্যার
3: নমস্তে বসুন না বসুন তো কি হলো
2: হেমস না ডাক্তার স্যার মেরো বাচ্চা রাতে রামসঙ্গ নিরোন পনি সক্দৈন বেলা বেলা উঠছ ডরাউছ টাউকো দুখ্যো ভন্ছ কি গর্নু হলা
3: ইয়া উদ্যম একচুটি তোলের
2: আমি
3: খানা কত খাঞ্ছ
2: খানা তো খাঞ্ছ তর ফোন ইয়া আইপ্যাড দিনুপর্ছ নত্র খানই মান্দৈন
3: হেনস অলিকো সমস্যা নেই এই বালবালিকালাই ফোন ইয়া আইপ্যাড দিয়ে খানা খাওয়া উনিহরুলে খানাকো স্বাদ নি থাহা পাউদিনন এসলে উনিহরুকো স্বাস্থ্যমা দীর্ঘকালীন অসর পুর্যাউছ বিশ্ব স্বাস্থ্য সংগঠনলে এক বর্ষ ভন্দা মুনিকা বালবালিকালাই স্ক্রিন দেখুনু হুদৈন ভনেকো ছ দুইদেখি চার বর্ষকা বালবালিকালাই দৈনিক এক ঘন্টা ভন্দা বড়ি স্ক্রিন দেখাউদা স্বাস্থ্যমা অসর পুগ্ছ ভনেকো ছ
2: ওহো তো থাই ভয়েন নি ডাক্তার স্যার
3: স্ক্রিনকে কারণ উসলাই মুনিয়া নলাগ্নি ডর লাগ্নি তোল বড়্নি ভয়েকো টাউকো দুখ্নি কারণ পনি ইয়েই নেই এসলে পছি মাইগ্রেন হুনে জোখিম রহন্ছ উনিহরুকো সামাজিক রূপমা হাসিল গর্ने ज्ञान सिका साथै शारीरिक सृजनात्मक विकाससँग समेत अवरोध पुग्न सक्छ
2: ओहो फोनले त बच्चा बाठो हुन्छ भनेको त होइन रहेछ है डाक्टर साहब
3: हो नि बालबालिकाको तीन वर्षसम्मको उमेर भनेको अरूले गरेको कुराकानी सुन्ने बोल्न सुरु गर्ने सोच्ने योजना बनाउन सिक्ने अन्तर्क्रिया गर्ने अनुहारको भाव पढ्ने र काम सिक्ने बेला हो मोबाइलको अधिक प्रयोगले यस्ता कुरामा असर पार्छ
0: त्यसैले आफ्ना बालबालिकालाई स्मार्टफोन ट्याब र टेलिभिजन कम्मलबाट जोडाउनु
4: नेपाल सरकार विज्ञापन बोर्ड
3: डाँडा पखालाले धुरै दुख दियो तीन दिन भइसक्यो निको भयो नि डाक्टर
2: अनि के खानु भएको थियो र अब आत्तिनु पर्दैन उपचार हुन्छ
3: मलाई मात्र होइन डाक्टर साहब घरभरि सबै बिरामी छन् खै के हो कि दशा लाग्यो डाक्टर साहब
2: झाडा पखाला दशा होइन यो त फोहोरको कारणले हुन्छ घर वरिपरि सफा राख्नुपर्छ चर्फी गएपछि तथा बाहिर फेर काम गरेर आएपछि सबै खाना खानु अघि साबुन पानीले हात मिची मिची धुने र व्यक्तिगत सरसफाई गर्दा यस्तो रोगबाट बस्न सकिन्छ

0: পর প্রিন্ট মুহূর্ত রকম হোক তোমারই সাবুক নম্বর একিম করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাব হল তাহলে আপনি সবারি সাধন তো বার্ষিক রূপমা বুঝাউন পানি সবারি কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেরকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয় গেলে কর প্রিন্ট মানু ব্যাংক ভোচার গর্ণ অগি সবারি কর তথা বস্তুর একিম গর্ণ তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুম বিমা আপনি বুঝাইকে করকে রকম আপনি সবারি নম্বর একিম গর্ণ হুমায় এসে সূচনা মারফত অনুরোধ করিস
1: উত্তর প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরাত্মক
2: मौसम सम्बन्धी सही सूचना प्राप्त गरौं सुरक्षित भविष्य निर्माण गरौं मौसम तथा जलवायु सम्बन्धी सूचना लिने र दिने गरौं मौसम पूर्वानुमानको जानकारी नियमित रूपमा लिने गरौं प्राकृतिक विपद जोखिम न्यूनीकरण सचेत गरौं जलवायु परिवर्तनका असर घटाउन सामूहिक प्रयास गरौं वन संरक्षण र वृक्षारोपणमा सक्रिय सहभागिता जनाऊ ऊर्जा बचत र स्वच्छ ऊर्जा

0: ও আ ও বাইরা
1: নিয়ে দিদি শুনতে নেই ঢুকে বলি শুনো কি ভাইয়া এটি রাতে কি নিজে আর কি ধুমিয়ে ভিতরে এনেছি না তোমাকে লাই রাখো যা
0: হ্যালো মমায়া ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজনা মহিলা আন ভয় পড়ি পঠাই দিন কি নিদি নর কানুনে কারবাই গর্ছ ভোলি প্রহরী চৌকি মনোপরাম সফলতাসঙ্গ ভেট্ন যাওলা
1: মহিলা কিশোরী বা বাল বালিকা মাথি হিংসা ভয় না সহের নবসে সহী পয়সা নলাগ্নে নেপাল প্রহরী এক সয় বাল হেল্প লাইন দশ নৌ আট র মহিলা আয়োগ এগার পঁয়তাল্লিশ ফোন কর স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গ সম্পর্ক কর
2: কাকি কে কুয়ার পটার হচ্ছে ঘর তো উজালো দেখি তো
1: ছোড়ি বিয়ে আনে লাগে তুই ভার
2: কি নাম তো ভর্খর সত্র কি লাগে
1: ও বাবু অস্ট্রেলিয়া বসনে কে তো রাম্রো ঘর ছোড়ি পানি খুশি নেই ছে তেসরে হামিলে তো বিয়ে গরে দিলে নিরাই তো গরে
2: হেট কাকি হাজুরহরু त्यस्तो लोभमा पर्नु होला भन्ने मलाई लागेको थिएन छोरीले राम्रोसँग पढायो बिस दिन साथी घुमिरहेछन् नि हिजो जानै बिहे गर्नुपर्छ त हेर्नुहोस् काकी बिस वर्ष नपुगी बिहे गर्ने गराउने दुबेर तीस हजार जरिवाना वा तीन महिना कैद सजाय हुन्छ उमेर नपुगी गरेको बिहे सुत बदर पनि हुन्छ
1: ए हो र नेपाल सरकार विज्ञापन बोर्ड

0: ফিল্ড নিজেদের রকম তোমারি সাধন নম্বর এখন করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আপনো সওয়ারি সাধনকো বার্ষিক রূপমা বুঝাউনু পর্ने সওয়ারী কর নবীকরণ বস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেরনকা লাগি সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গর কর প্রিন্ট মাগ্ন ব্যাঙ্ক রেজিস্টার গর্ন অগ্রি সওয়ারী কর তথা বস্তুর একিন গর্ন তথা কর বুঝাই পছি প্রাপ্ত হুনে বিমা আপনি বুঝাইকো করকো রকম র আপনি সওয়ারী নম্বর একটি গর্ন হুন এসে সূচনা মার্ফত অনুরোধ গর্নছ
1: কোশী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর
2: मौसम सम्बन्धी सही सूचना प्राप्त गरौ सुरक्षित भविष्य निर्माण गरौ मौसम तथा जलवायु सम्बन्धी सूचना लिने र दिने गरौ मौसम पूर्वानुमानको जानकारी नियमित रूपमा लिने गरौ प्राकृतिक विपद जोखिम न्यूनीकरण सचेत बनाऊ जलवायु परिवर्तनका असर घटाउन सामूहिक प्रयास गरौ वन संरक्षण वृक्षारोपणमा सक्रिय सहभागिता जनाऊ ऊर्जा बचत र स्वच्छ ऊर्जाको प्रयोग बढाऊ वातावरण प्रदूषण नियन्त्रणमा जिम्मेवार बनाऊ वातावरण संरक्षण गरौ जीवन
3: आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय कोशी प्रदेशद्वारा जनहितमा जारी सन्देश।

0: বালবালিকালে লঘু ঔষধ দুর্বল করে
1: লঘু ঔষধ সামাজিক অপরাধ হো কুহি কসৈলে প্রয়োগ নগরম বালবালিকালাই লঘু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বালবালিকা সুঙ্গতমা ধ্যান দি লঘু ঔষধ বাট হুনে হানি র কানুনি পরিণাম বারে জানকারী দি বালবালিকা সঙ্গ নিয়মিত সংবাদ গর্নে গরম বালবালিকালাই ঘরমা মায়া র সময় দিনে গরম বিদ্যালয়মা জীবন উপযোগী শিক্ষা দিনে গরম বালবালিকা সকারাত্মক গতিবিধিলাই প্রোৎসাহন গরম
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কুচি প্রদীপ দ্বারা জনহিতমা সারি সন্দেশ
3: সবারি সাধনকে হিন্দু তীর্থগুলি সম্বন্ধে সূচনা
4: আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবর তপাইলে আপনি সবারি সাধন নয়া খরিদ গর্দা নামসারি গর্দা সবারি সাধনকে ইঞ্জিন র চেসিসকে অবস্থা রুজু বা অন্য কোন কয়েফিয়ত ভাই নভাইকে রুজু করে মাত্র খরিদ বিক্রি করার লাগি এসেই সূচনা মারফত অনুরোধ করিছ
2: উত্তরপ্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাজমান
5: সড়ক প্রয়োগ গর্দা ডেঙ্গু
6: সড়ক সীমা অতিক্রমণ নগরও সড়ক সীমামা অস্থায়ী এবং স্থায়ী সময় সীমা নির্মাণ নগর সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাউদা লিন অনুসার পালনা গরম র গরম সবারি চলাউদা ট্রাফিক নিয়ম কু পালনা গরম
7: সবারি সাধুমা ঝুঁকি রসমা বসি রাত্রা নগর
8: সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভাগ প্রয়োগ নগর
9: জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনে গর
10: সড়ক তৎকাল মধুকুমার গড়ে গরম
11: যাত্রা ক্রমা কোন সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর গরম
12: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ

0: বাইরা?
1: না দিদি, শুনতে নেই, ঢুকে বলিস না।
0: কি ভাইয়া, এটি রাতে কি রুগি আছে?
1: দিদি ভিতরে এলিস না, ভিতরে এলাই রাখো যা।
0: হ্যালো, মায়া, ওরা সদস্য ইয়াঁ জবরজস্তি ভর একজনা মহিলা আন ভয় করি পঠাই দিন কি কানুনে কারবাই গর্ছ। ভোলি প্রহরী চৌকি মনোপরামর্শকর্তাসঙ্গ ভেট্ন যাওলা।
2: মহিলা কিশোরী ও বাল বালিকা মাথি হিংসা ভয়মা সহের নবসে সহায়ক লাগি পয়সা নলাগ্নে নেপাল প্রহরীক 100 বাল হেল্পলাইন 10-9-8 র মহিলা আয়োগ 11-42 ফোন কর বা স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গে সম্পর্ক কর।
3: ছোরীকে
2: বিয়ে আউনই লাগে তৈ ভয়ের
3: কি রে, নাম তো ভর্খর 17 কি লাগে না?
2: ও বাবু, অস্ট্রেলিয়া বসনে কেটে রমিলো ভর্ষ, ছোরী পনি খুশি নেই ছে, তেসরে হামিলে তা বিয়ে গরিদিনে মেরাও তো গরেন।
3: কাকি অভিমানী, এস্তো লোভমা পর্নু হোলা ভন্নে মলাই লাগেকো থিয়েন। ছোরীলাই রাম্রোসঙ্গ পড়ায়ে, দেশ বিদেশ সাথী ঘুমাইছেন, ধীরে জানে বিয়ে গর্নুপর্ছ ত। হেবিস কাকি, বিশ্বসঙ্গ পুগি বিয়ে গর্নে গরাউনে দুবাইলাই 30,000 জরিমানা বা 3 মহিনা কয়েক সজায় হুন্ছ। উনিহরুমা পুগি গরেকো বিয়ে সুত বদর পনি হুন্ছ।
4: यदि कोही महिलाको इच्छा विपरीत जबरजस्ती प्रलोभन देखाई प्रेम सम्बन्ध बनाई पद प्रतिष्ठा या पैसाको मोहमा पारेर या झुक्याएर राखिने यौन सम्बन्ध जबरजस्तीकरण हो। कसैले 18 वर्ष भन्दा कम उमेरको बालिकालाई निजको मंजूरी नै लिएर यौन सम्बन्ध राखे पनि यो जबरजस्तीकरण नै हुन्छ, यस्तो कार्य दण्डनीय छ। खबरदारी गरौं, कोही कसैलाई यस्तो परेमा उजुरी गरौं र कानूनी कार्यवाही गरौं।
5: नेपाल सरकार विज्ञापन बोर्ड।